0: Voice. This is YCRadio.org, the voice of today's generation.
1: Hi, Mom. Is Claire's birthday party today? Me again, Mom. Where did I put my history book? Hi, sorry, forgot one last thing. Sometimes it's hard to concentrate. At school, I start looking out the window, and then I forget what I was supposed to be thinking about. I know it seems like I don't care, but I do. It's just difficult for me. Love you, Mom. Bye.
2: Join parents and experts at Understood.org, a free online resource about learning and attention issues to help your child thrive. Brought to you by Understood.org and the Ad Council.
3: It's time to join your college newspaper, Pandora's Box. Are you a good storyteller? Do you like writing? Are you a curious person? Then come write with us at Pandora's Box. It's your college paper. We encourage all majors to join. There are positions for graphic editors and business managers. Our work at PB tells the stories of York and the surrounding Jamaica community. The newspaper is a platform for all students, faculty, and local voices to learn and practice the art of news gathering. PB staff are the watchdogs for the Jamaica community and give a voice to the college's student body. Get experience for life in the real world. Report and write with us.
4: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্লাবে অংশগ্রহণ করুন। ক্লাব কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড জ্যামাইকা নিউ ইয়র্ক রুম নাম্বার 1G05 এ অবস্থিত।
5: What's good, y'all? It's your girl, K-Goddess, and you are now listening to YCRadio.org, the voice of today's generation.

0: And now you're rocking with YCRadio.org, the voice of today's generation.
1: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থা করে। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা AC ভবনের 94-B গার আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05-এ অবস্থিত।
2: Hi, I'm Anthony Andrews, and I'm the host of the new STMS radio show every Friday evening from 6 to 8 p.m. on YCRadio.org, the voice of today's generation.
3: We parents hear our kids say lots of things that can get us pretty worked up. Things like,
4: look, Mom, no hands.
3: And,
4: ouch, that hurts.
3: Look, you'll never completely stop worrying about your kids. But you can breathe a little easier with free or low-cost health insurance through Medicaid and CHIP programs in your state. The truth is, they're covering more kids and teens than ever before. So even if you've applied in the past, even if you don't qualify, your kids can now be eligible for regular doctor and dentist visits, prescriptions, and more. So the next time you hear,
4: ooh, I don't feel so good.
3: Relax, your kids can be covered.
5: Get us kids covered today. Families of four earning up to $49,200 a year or more may qualify. Just go to insurekidsnow.gov or call 1-877-KIDS-NOW. That's 1-877-543-7669. Paid for by the U.S. Department of Health and Human Services.
6: Hey, yo, it's YCRadio.org, the voice of today's generation. It's your boy, Mark Taylor. Tune in. Stay tuned. Don't ever leave the station.
7: What up, though? It's DFNS, YCRadio.org, the voice of today's generation.